0: ভালো ভালো যাইয়ে বলো ভালো যাইয়ে বলো ভালো যাইয়ে।
1: You are listening to SikhNet Radio, broadcasting live Gurbani Kirtan 24 hours a day from around the world.